0: ওটা অধ্যক্ষজিও নমস্কার।
1: নমস্কার সন্তোষজি, কি ছ টোলতির সব ঠিকঠাক?
0: হই কি ভন ওটা অধ্যক্ষজিও, পল্লো টোলমা জবরদস্তি ভয় ভনের টোল বিকাশমা খবর আয়ো, প্রভাবিত মহিলা প্রহরীকোমা জানছু ভন্দেছন, কেটালে ঝুটো আরোপ ভন্ছ, উসলে ছলফল করে ঘটনা টুঙ্গাই দিনু পর্যো ভনের নিবেদন দিয়েছ, তবে ন্যায়িক সমিতিক সদস্য ভয়কলে লিন আগে মত
1: ল তেস্তো বিষয় না আমি কি ছলফল করনে, জবরদস্তি করানি জস্তো আরোপ মা ছলফল গর্ন মিলাপত্র গর্ন আমিলে মিলদৈ না, তো আমার ক্ষেত্র অধিকার ভিতরেই পর্দৈন, ক্ষেত্র অধিকার মিচের কাম গরিও ভনে তো ভোলি আমি নাই পড়ছ ওই ফেরি।
0: টোল ছিমিক কুরা কিন লম্বাউনু, হামিলে মিলাউনু হুদৈন?
1: অহ হুদৈ হুদৈন, এস্তো ঘটনা আমিলে মিলাউন থালে ভনি অপরাধ ঝন বড়ন সক্ছ, এস্তা কুরা থা পাউন সাথ প্রহরীলাই জানকারি গরাউনু পর্ছ, তর প্রভাবিত ব্যক্তিকো পরিচয় ভনে গোপ্য নাই রাখনু পর্ছ। জবরদস্তিকরণী জস্তা অপরাধমা মেলমিলাপ হইন উজুরি গরৌ, সুরক্ষিত সমাজকো নির্মাণ গরৌ। নেপাল সরকার বিজ্ঞাপন বোর্ড।
2: ধূম্রপানকা কারণ আজ মলাই ফোক্সকো ক্যান্সার ভয়েকো ছ, এই গলতিকা কারণ কেহি দিনমা মেরো জীবন সমাপ্ত হুনেছ।
3: তেহি ধূমপানকা কারণ মেরো পহিলো বাচ্চা অপাঙ্গ জন্মিয়ো, দোস্রো বাচ্চা পনি জোগাউন সকিন।
4: मलाई मुख र घाटीको क्यान्सर छ, बाँचेर पनि म मरेतुल्य भए, म अलिकति पनि हिँड्न सक्दिन, श्वास प्रश्वासमै समस्या देखियो।
5: धूमपान गर्न छोडौं, स्वस्थ जीवन बाँचौं।
6: नेपाल सरकार विज्ञापन बोर्ड।
7: सौजी क्यूआर
8: भयो,
9: घरी एसएमएस आएन, घरी पेमेन्ट आएको छैन किन?